0: அதான் பழகுதோ ஒன்றென்றாவோ কোকে মাউস কোন ব্রহ্মান্দর সারে কোন বেয় নন পণ্ডিত আম্বো কোয়ে মাউ মান্তর কারো প্রভু বলদেব রাতু গুস্তি মহাকু ইয়ে নন পণ্ডিত ইং বিচক্ষণ লানাকে পাঙ্গানি বল চান্ত্রিক মাউ জজাঙ্গান ইং মদ সৃত মারাং রসানিং পণ্ডিত মাউ এইকে কো মারাকু তো ডপে নেন কেনে কি লই
1: রো মাঙ্গে রুমিয়ে নামপন দুক লাগে মনিক ব্রহ্মানানিপুন মনিক
0: হোসে ব্রাহ্মণ বিয়ে ই কতেবে লুউ কয় ngono Iki ora pang lagi iki. Wah, ratal. Aku tau tate nyewa surjan iki. Surjan lurik iki iki mesti colongan iki. Kok ngene kok pendhita iki ampuhe ngono apa?
1: Mangke rumen to panjenengan mbok dipun suni periksa langkung mriyen. Sampun ngantos ngino dateng Bramana menika kala wau. Giri lusi jalma tan kena kinara.
0: Ah, prakoso aku ora percaya. Aku ora percaya iki menungsa. Wujudnya kaya ngene kok Bramana. Aku ora sudi kon suwito karo pendhita iki. Ayo bali. Ayo bali.